অগ্জেরে যিখন তালু দে টন ভাইসি টন গে যে হাডং রুগা যে আডং রুগা দে আডং রাইগে দে যাদং র ফাই

দেখাবো যাইয়াব দুধলাও মাকেরা দুকলং হাবি সাও দং দোষি বাইথিলে বাইলা জিয়া দং র হাবি সাও দং দোষি বাইফরন বাইলা জে নদেরাং থুবানি খারে মেন মুখে চিহামা নদেরাং থুবানি বাদেরা মুখে জহেলা চজামা হাবি সাও দং দোষি চজামি সাও দং দোষি চজাম নাইকে দেং নাইকা দে দিনি নি ডাকনানি মুলো দে চিনাং দে খনাদি আদং রাও খনাদে মগাম সা হালামা ছিবো দো নাইকে থেং নাইলা খো জিমা সা নাইকে দেং নাইলা খো জিমা সা নিগে থেং নিফাই জুয়াদং সা নিগে থেং নাইখা দে জিমা সা সুময়া গজাই রে গজাই খা জিনি নি ডাকনানি মুলখে পাওখাতে খাসে লে খাবাই বে নাইকে দিং নাইকা দে নুলাই দু পাউকে দিং পাউকা দে নুলাই দু নিং জিমাং জিমা জিমা মসলাই খাইগামাং জামাসে নিং জিমাং জিমা জিমা দাওয়াজি।